0: আসিয়ামুচি ভাগা বাই টানি, আসিয়ামুচি ভাগা বাই টানি, তিচা জলমাচি ঝালি কানি।
1: বরাবর মোরো পায়
0: কুড়পাতুরি।